0: who make anti-Muslim remarks as well. Perhaps her return has led to a war of words between the TMC and the Bharatiya Janata Party. Take a listen to all the reactions coming in on this.
1: I said that Tasleema Nasreen's contest is not a bad thing. She is the Hindu Nipidon, the Uttachar Shikar, the Lodja Likha Chilin. সেই বই আবার বুদ্ধদেব ভট্টাচার্য বাজেয়াপ্ত করিয়েছিলেন, প্রকৃত সত্য যাতে না আসে সেটাও করেছিলেন ব্লক ভোটের স্বার্থে। তা কোনো লেখিকা আসবেন এখানে আমারই দাবি ছিল, তিনি আসছেন, স্বাগত তাকে।
2: আনেক মৌকা নেই মিলা নেই বলেঙ্গে, উনকো প্রোটেকশন নেই দিয়া গিয়া, উনকো ইস্তেমাল কিয়া গিয়া, উনকো ফেক দিয়া গিয়া। লেফট ফ্রন্ট ইতনা মুসলমান কো লেকার ইতনা বাত করতে হ্যায়, লেকিন জব উনকা কিতাব লেকার জো সচ বাত ও লিখে হ্যায় উনকো প্রোটেকশন নেই দিয়া লেফট গভর্নমেন্ট, উনকো ইহাঁ সে ভেজ দিয়া গিয়া থা। আর টিএমসি গভর্নমেন্ট মে তো হর ধর্ম কো লোগো কো সির্ফ ইস্তেমাল কিয়া গিয়া, কি হিন্দু কি মুসলমান। আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি কা গভর্নমেন্ট মে আজ তসলিমা জি আ রে এক তারিখ কো, ইয়ে হামারে লিয়ে বহুত গর্ব আর খুশি কি বাত হ্যায়, স্পেশালি মহিলা হোনে কে নাতে। আজ জিস তরহ ও উনকা লেখা মে ও প্রতিবাদ কিয়ে হ্যায় হর চিজ মে, বহুত খুশ হ্যায় উনকা কার্যক্রম মে হমকো বুলায়া যায় কি না যায় হম তো উপস্থিত রহেঙ্গে।
0: Well, from West Bengal, shifting our focus to Maharashtra, where political speculation over merger of Sharad Pawar faction is intensifying in Maharashtra. NCP SP MP Supriya Sule has now denied reports of merger and said that they will never join hands with NDA. This, of course, comes after key leaders from NCP and Sharad Pawar faction met the Maharashtra Chief Minister Devendra Fadnavis at his official residence last night. NCP leaders Praful Patel and Sunil Tatkare, along with NCP SP leader Jayant, they all held separate meetings with the Chief Minister, further triggering a buzz over possible political realignments in Maharashtra. Jayant has also dismissed any link between his meeting and those of the other leaders, saying that he met the Chief Minister only to discuss other matters, for example, disqualification of the Islampur Municipal Council chief and also constituency-related issues.
3: NCP kabhi bhi NCP SP kisi ke dabao mein aane wali party nahi, na hum dabao mein kal the, na aaj hai, na kal rahenge. Hum dabao mein koi kaam nahi karte. Ye desh dabao se nahi chalega ya kisi ki man marzi se nahi chalega. Ye desh sirf aur sirf Bharat Ratna Dr. Baba Sahib Ambedkar ke samvidhan se chalega.
0: My colleague Abhishek Avasthi is now joining me live from Mumbai. Abhishek, a lot of buzz going on with that merger with the NDA of the NCP-SP. Supriya Sule giving out that statement that the party will support the centre's proposal if the number